কুদরত দেশে কুদ শুনে কুদরত বর্ষা কুদরত পাতালি আকাশে কুদরত সর্বে আকাশ কুদরত বেদ পুরাণ প্রতিভা কুদরত সর্ব বিচার।